0: हेलो
1: हेलो मैम,
0: ताजर ए कनोय बिरो बनो কারি ওফাম পোকিং বেগপতি গুড আফটারনুন লেডিস কি থরম সে
1: নেজামই প্রোগ্রাম যে
0: থরম দি লেপ্ত সন্দোচরি হাইবিরিছে অ্যানাউন্সার সিং ওইদৈর লেপ্প হাইন হাইবিবসে
1: ওই সিগি প্রোগ্রাম যে তো উরেদনে নে
0: ও হই হই হই
1: মানে হাই যে তো
0: মানে মানে সিচুয়েশনসু ইয়েদব যাদে আই থরমসে খর সন্দো উদ্রে মামদি খর থাপরে মধুমাবু ফাউদব নতে হন মাম সুমায় ওটাই সাবা ফজরপসে নাইব ফাউনা পঞ্জহে হই হই
1: ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তৌবি কাজ ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে মন্ত্রী মানুষ তাবি ইমেলে di ni ba
0: hoi hoi ma dumak su mit yang chang di ba
1: oi sa no pim oi na anga ngai ta ba ko pa yaw ko
0: no ngai injection da ba ya da ba hoi hoi ado di atopa listener sing da mo kudong chama pira se kwa
1: ti wa pam tham da ning ba
0: hoi hoi lep ta na adumak thoram sarugya bi hoi thaga cheri
2: The nation with their hard work and pride. ESIC stands strong right by their side. In moments of joy or times of despair, ESIC is always there.
3: Since 1952, ESIC has grown into one of the strongest pillars of support for India's workforce. Nearly 40 million insured workers and over 150 million beneficiaries reaching every state, every family. Cashless medical care, wage support during illness, and complete protection from maternity to unemployment.
2: With new labor codes, every worker can now rely on simpler, stronger, and more modern and social security, over 165 hospitals, seamless online services and a legacy built on trust.
3: ESIC, 75 years of standing by every worker, every single day.
4: ESIC, chinta se mukti.
1: Hello?
0: Hello?
1: Good afternoon.
0: Good afternoon. Can I be Robano?
1: Madam, may nambon kaya jagi wahing bam langlen ni madam.
0: Langlen. Langlen nasi kay matil chabi rage.
1: Ay to kano kang soy chare madam.
0: Kay kang soy oizano.
1: Kaya Hawaii rezo mao kayo mayan mayan chare.
0: Mhm. Yam hao na charam kada mama liam na wakal nungay na phone to bira ikaw. Kai wa phone pokat pining bono high view.
1: Awa ba da sum khan ba gi ma hota khara ju nungai chuma na phai na khan le.
0: Mani mani.
1: Awa ba di awa ba gi awa ba nga ha ta oi re.
0: Hoi.
1: Irang gi yo ta oi ba ma ta si da bon nungai chum bo di khang po te
0: a bu
1: ten thok po tam ja re me da.
0: Hoi hoi. Ado kari.
1: Me da ai na ha jening ba di ko ko. Ni oi ba khuding ma se wa khan nungai ba de tamagi manong da lisingi manong da ama anida mangai na mangai ram me ba ko so ye itagi a oi chano ama gi oi chano adu bo a hen ba wa khanu ngai ta ba ana ye ki oi ra ba su a hen ba wa khanu ngai tre na koi kwa khan do som khan da laga na mi su pa ma som lai gi ga da bo gi ma hot pu di ko me da ma gi wa khalo ni ko
0: hoi hoi
1: ko gi koi ha na ti sa bi oi ra su
0: I don't like to be more than I guess in some time. Ay ay na chana jariba sinfam ay na tawjariba sinfam singdu da mai onchi laga he na chaukhat na ba hona biu haibu wafam duni phongdo pire iselang lena ko langle adu di atop listeners singda mu kudong chaba pire sira
1: ai ta giwa na te mioi khuting machina adu do tawbiyo na haijara ga mata anchi da tinchin jara ge me da
0: hoi hoi thaga chiri

0: 里的雷纳的那要个雷莫的一路意思嗯，新娘做我，我都没得过。可能电视都了，没样新嘛，当得很。可能一可能搞比些电视都得不着呢，电视都诶，不电视都不是 100% safe 一点。还的 HIV 还他还那些 HIV 些，给都给还讲的，买个 window period 那么的。HIV 没一些英文的真个讲的 ，A blood 些，苦得的电视都讲的 HIV positive 多一点。มาทำคนที่ลดละก็เลยนี่วะให้ดีว่าลดยังไงมาทำดูด้าไอ้บลัดเชอตัวพ่อเพชรนั่นเด็ดโดนเนตโรตัดที่มาจะโพสต์เป็นนุ่มอ้อยนี่วะสิ่งคุดงทิพย์สิเนี่ยวะ whereas professional blood donors ตัดที่ชิ้นมาพูดเช่นไร voluntary blood donors ตัดที่มาช้าเจไอ้อีเจกัทโอร์เกนละอินเนี่ยวะประชาพังก็ดาวก็เอ็มตันนัตีเอาตัดที่ HIV positive อ้อยบะนัทรังเลยนัทินาเลยรบะนัทรังนิชาจาบะมีนันดีมีเอ็มนันดีไอ้ชายอีเจกัทโอร์ก็ไม่ยันเด็ดโดนเนตโตทุกเกนสวาลาอ้อยสิ่งที่ difference เนี่ยอันดุดนะอาศัยยี่ชั้นชั้นนะทราบมานะนะ patient ดุดะ patient party ดุดะส่วนใหญ่ donor ตระปูรู้ให้กัน donor จะตระจะที่พังตระขันสิ่งมั่วจุกิดุกี้ให้กันแต่อาศัยนิสัยทราบโอเกราโมเกราโมเกราส่วนใหญ่อาจจะนี่เราอาจจะปีบีรู้สิเราเนี่ยตระกันน้ำหนักมันปูรู้กันเนี่ยชีจู factor มันโอเอรีบะอันดุ mind ตัวดุนะอาศัยมหานะทิ้งบะมันจังเงี้ยชีทิ้งแก่ให้ตากระดิชั้นชั้นนะ national blood transfusion act or national blood transfusion bill hari ba chi pochi mahana pass to hanba adu ek to onthon mam changi adana chenga ha gadi helping has na hana khogi area of working je kano oiram me manipur khatang oiram me now jiki major kano contribution ma hai tar gadi helping hands ki na ji fibdo gi member ore fibdo gi delegation team du to sai isha magna team leader oina khalle moina chenga ha kan da india gi oina no mo da me sing try to try to see hai manipur da so mi taruk tare nung ti si ni yam lu ba se ekwe na u ga dai ba important oi ba pochak tu na u ba ngam da ba ekwe gi society si da ekwe society da lady ba missing china sam sam na har ba da se communal violence amada mi ma si ren khala se adu ta ga de het ta le ba chi da irang ho da na kho ta na ta ma yam je kang khong sai da na a gi si ri ba mi du gi protest to ni khang de ma ya ma ma ban blockade ni ke na community ma thok na da tawri mi ma si ba da du yam na chaw ba important spirit ne whereas on the other side e phang da ba de gi no wa da mi taruk tare taruk tare si di pulap ignore to hore ba ma yam chi na u bi dre hai tare adu da na ma sa gi communal violence da si di ba mi do neglect to bai wa na adu da gi numbering ke no da yang ta ga di he na si di ba pot na ikon usan da ba hai tare adu na ikoi gi society si da su yam na soi ba pot ma lei di si na ke do ga hai kan da issue mayam si da karam ba na he na important oi ge have je ma si ma identify to ba ngam da ba ma si ju jam so ba ikoi effect ma ne sen ha ga da social media ha ta ha re je social media da ke communal violence ki kai post masam hai tholopakanda viral hai ta chale am thuna chale whereas blood ki importance ki na tragna blood ka na ba phang da mi ma si re have a position dom kanam ta interest lai ta bi dom tar lai bi do adana sigum ba gi difference me am chine adana ikoi gi sing na ha ga di manipur gi hojik lai ri ba situation chi ki hai ja wa ra ga di community ku di mak se ke do ge hai kan da yan han ba da koi rationalization tragna yi religion sina mo ki religion de ki hai na phai na tra ai community si na advance over community ni atai hina ikhoi ki makha da lai ka tam ni highway concept se masi ma khara gra han tok na ba ma changi aduga religious belief to loi ka thalo hai na ti mai ki mai gi loi lai na ga da bunga ta ni to bu da bu ke do ge hai ka da religious beliefs na secondary oina thamma ga ai isha je ai mi ni ai human ni have she si na mamang hana tha ba aw ta di humanism hai ba po chi na mamang hana tha ra ga di ke do ge hai ka da manipur sta chu ko tang du lai ta ba society ma pura pangam ga dra hai na khale
1: ইলাইপাক লেইরামবনা আইখয় লেইরামবনি নাট চটনবি পুয়ারি আসি ইমালাইবাকিনি মায়েক আমসুং লোনসিসু ইমালাইবাকিনি টংগান টংগান বা ফুরুপ সিং আসিগি ইউমলাই কৈরাই চিং পাত দুরেল মহৌসাগি খুদোল কয়া নমনমক ইরামদম ইমালাইবাক মণিপুরকিনি আইগি ইমালাইবাক আসিদগি হেন ফজাবা কদাইদবু লেইরিকাবা নুংশিদকো আইগি ইমালাইবাক নুংশিব পুমনমকি হৌরফমনি ইমালাইবাক চিংমি তমিগি ইতিননফমনি ইমালাইবাক ইনাটকি সাউথোকফমনি ইমালাইবাক পিকতকনা কয়াদ নুংশিখরবা এক ইমালাইবাক

0: Makan Baptist Church the Hangdok Leba Relief Camp Taleriba, Lanjaner Pumio Singa Mukimantri no Nadunwari Shanaki. Makoigimanungda, Kulai Five Sing Handak the Fazil with the Gitadora Kiba, Concha Kul Villas Kinupiamasung Angang Sing Suyauri. Mukimantri no Makoi that Sang Hawaii Yauna, Sanatang and Wopolam Singian Toki. Mapamada the Mia Kuntramanga Sanga Pum Loguno Lady. Siri Kamchana, Concha Kulgi, Villas Sipkasu Nadunwari Shanaki. Kongchat at the Upamukimantri Losi Diko, MLS Singh, Leshio Kaising, Awangbu Niumai, Ramuiba, Kashim Basumamasung, Zhanghim Panmain Singh Basu, Loinaki. Taratruk Suba, Manipur State Film Award Listing and Kunmaring as Infal Konumamang the Labour, Manipur State Film Development Society Auditorium Dian Tokri. Thoramada the Saruk Yaraduna Rajapal Ajay Kumar Bhala Nahai, Cinema Hibasi, Miyam Nungai Hanan Abisham Sama Medium Ama Oibitanatana, Kunaigi Sanskriti Amasung, Sanalonchat Kayagi Mamitariba, Sakti Lareba Medium Amani. Apova Pilam Singda Kunaimagi Puari, Shakta Mamasung, Miyam Yipuning Wakal Singing Tina Uwa Pangi. Manipuri Cinema and Rajasi Kala Sanskriti Amasung, Sanalonchat Singakuna Thamada Sauraba Taudang Lauri. Film Gilamda, Tabak Tori Bamio Singa, Manipuri Cinema, we had a shock and a blurry with Taudang Shingbo, Rajapal and Tagat Pong Doki, Mahaknahai.
1: Cinema is not merely a form of entertainment, it's a powerful medium of storytelling, reflection, and cultural expression. Through films, we see the aspirations, struggles, history, identity, and emotions of people. In this regard, Manipuri cinema has played a vital role in preserving and presenting the unique cultural heritage and lived experience of Manipur. The films recognized reflect a wide range of themes, including history, social realities, human resilience, and the preservation of indigenous traditions and values.
0: Thoramada the Saruk Yaraduna Mukimantri Yumnam Kamchana Hai, Shinimana Miu Ebigi Wakaldano be Inot Kaya Piduna, Mokogi Punsima Hingulam Jing with the Chowna Mating Pangli. Akanga Mamasak Matum Karakakna, Manipuri Shinima with Sakut Hananabu Hanari Bashi, Toydokna Target Ningaini. Manipuri Shinima with Hena Sakut Hanaba, Sarkargi Maikedegi, Tawea Bataboxing Yang Shilagani Hainasu, Mukimantri in the Fongdoki. Mana Yantoki Baduda, Best Feature Film Na. Haurongbom Mai Pak Sanana Direction Piba, Marei Bak Ningba Hira Chandra Natare, Best Direction Gimanana, Joseph Sangi, Director, Haubam Pawan Kumar Natare, Best Actor Melna, Marei Bak Ningba Hira Chandra Ginaurem, Pilot Ching Natare, Best Actor Femelna, Thambal Film Gi Pinky Saikom Natare, Best Non Feature Film Gimanana, Mina Longjam Direction Piba, Andro Dreams Natare. Environmental sustainability and traditional knowledge systems in Northeast India practices, challenges and prospects haibahiramda namit humi chathagadaba jati thaki seminar amangashidagi Imphal ki Khongnang Thaba University dahukre. Seminar asi Rajya Environment and Climate Change Directorate na University asi gi Eco Chapter and Science Club ka punna khusumna duna sinmani. Hogdopogi Thoramadu da Environment and Climate Change ki Director Dr. T. Brajakumar Central Agricultural University Imphal ki College of Food Technology ki Professor N. G. Iboyama Yauna Maru Ibamiyoi Kaya Sarukyaki. Lam Asida Khang Hari Ibamiyoi Kaya Na Seminar Asida Charol Singh Pathok Tuna Wangangani. Paugi Marakta Na Tenno Break Ama.
2: State Ashigi, Tongan Tongan Ba Anganwadi Center Singi Anganwadi Worker Amadi Anganwadi Helper Sing Lona Bagi Online Application Form Thajan Bagi Matam Hana Megi Tang Kuntarukta Oiram Badu Lagliba Me Kunipan Power Sang Dokle Aduga Written Examination Amadi Interview Jungi Tang Amadagi Juntara Power Pangtukani Taurumba Adushu Matam Kaktani Yetokle Haina Social Welfare Gi Director Nakangalagle Akupamarul Gidamak Departmental Website www.socialwelfare.mn.gov in the Changbio.
3: Lomi Ichilinao Singi, Nungai Rabba Pau. Aikuigi Lamdam Sigi Miyamna, Kwaidegi Pamna Rabba Paudi, Zoraver, Hangbiragani, Chak Hauba, Chak Totpa, Chak Manam Chendaba, Inga Suchaba Yaba, Cheng Ariba Suchaba Yaba, Potok Yamna Leiba, Hybrid, Zoraver, Chahi Ahum Chupna Changing Tauraba, Numichama Kunni Sangba, Paudini, Nasimak Pangbiragani, Zoraver, Manak Nakpa, Retailer Singda.
0: Tabiru Pawasi Akashwani Imphal Dagini. Islam Lining Sapa Singh Katok Pogi Kumai Idul Zohanga Si Fang Tokli. Ayuk Anganbergi Hauduna Masas Singda Lining Lysolgi Thorum Singaloinana Kumai Asi Fang Tok Pahoki. Islam Dharma Chapa Singhi Mung Singda Matel Lukoi Langduna Haraung Samin Takminabamasung Namjab Kudol Singh Tamnabana Kumai Asi Mapungwe Saktam Singoiri. ইদুল জোহাগি মতন ফোদলাদা সাদর বাজার জামে মসজিদ পৌনা বাজার ইম্ফালগি নাইফ ইমাম মৌলানা খুরশিদ আহমদ না আসুম ফোদকি
4: ইদুল আজহান লাগবদা ইরমদ মসজিদ লাইবিরিব কমিউনিটি খুদিংমাক জাতি বিজাতি খাইদনা চিংত লাইবিরিব সিং খুদিংমাক তা পিজারিব মেসেজ দি খয় খুদিংমাক খয় আপাম খর কাথোকনাসি ইয়ামনা নুংসি চানা লাইবা চাওখৎপা লাইবা কইরসনু হাইদনা মাপু আল্লাহ তাআলা দা থাউনি জারি
0: কেন্দ্র সরকারন লাইবাক আসিগি টোঙান টোঙান বা ফুরুপ সিং গয়বা কলা সংস্কৃতি মদি আতোপ ফুরুপ কা তন থানব ইয়াদ্রব আরিব পলম সিং ইয়োকনবগি পানমদা মিউজিয়াম লিংকনব সেল গি টংবাং সিং পিরি সহি তারা নিথই সুরব কেন্দ্র এন ডি এ সরকার মখাদা কালচার মন্ত্রালয় ফাইনান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর মিউজিয়াম গ্রান্ট স্কিম মখাদা মণিপুর সান্দেল জেলাদা লুপা কোটি মারি রোম সঙ্গনা মিউজিয়াম সাবগি থবক চথরি সান্দেল ব্লক কি মনু চলাইব লুহু বিলেস সারিব চান্দেল মিউজিয়াম আসে সাবদ চাওরব থৌদানৌরিব আন্না লোন খ্রিস্টান ডেভেলপমেন্ট কমিটি ম্যানেজিং ডিরেক্টর এল ওয়ালরিং মিউজিয়াম আসি সঙ্গত সাগতপি মতংদ ফংদুকলাদুনা আইখোগি সান্দেল পাওমি জিরে মোয়োন্দ আসুমনা হাই
5: The aim and objective of establishment of this Chandel Museum is that in Chandel district, there are so many tribes, but we don't have this facility of protection and preservation of our own traditional artifacts, nine tribes. Chandel Museum is financed by Ministry of Culture, Government of India, New Delhi. During the financial year since 2024,
0: কক্সিং বুদিরাস লম্বী সাম থাক চাথরি বদি এম এল এ মায়ংলম রামেশ্বর চতুন ইংসিনে খোসে আজ এম এল এ পামুসং হাই মুখ্যমন্ত্রী ইমনাম খেমচান এম এল এ আমি এরিয়া লম্বী সামগি কোটি মঙ্গা মঙ্গা পিরপ সেনফামি কেন্দ্র সামজনব চাথরি ডিস্ট্রিক হসপিটাল সাবক চাথরি আয়ুষ হসপিটাল সাননি হাই এম এল এ ফোদকি ইম্ফালগি আদিমজাতি শিক্ষা আশ্রম এস টি গার্লস হোস্টেল ইন্টারন্যাশনাল মেনস্ট্রুয়াল হাইজিন ডে থরম পাংতকরে মণিপুর স্টেট কমিশন ফর উইমেন পাংতক থরম সরক ইয়ারদুনা কমিশন চেয়ারপারসন টি এস টিনিংফম মনসাং হাই নুপি মারি লাইনব কেস ইংচিনব খতন কমিশন আইফ থরঙ্গ মারি লাইনব থরম কয়া পাংতকুন খনব হনারি সহি তারপানব নুপিদম কমিশন আসে তাইফদ থাকতন পাইখলি থরম কমিশন আতই মেম্বরসু সরুক ইয়াকি রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম ইম্ফাল ওয়েস্টনি আওয়াং সেমাই কমিউনিটি হেলথ সেন্টার ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল অফ হাইজিন ডে থরম পাংতকি থরম ইম্ফাল ওয়েস্ট ডেপুটি কমিশনার মায়ংলম রাজকুমার চিফ মেডিকেল অফিসার ডক্টর এন জি দেয়াবতীব মরুব মিয় কে সরুক ইয়াকি ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে থরম নিঙ্গল ক্লাব সিন্দুনাছি হাইরক পার্ট টু লিটানব চিংদমপুক হাই স্কুল পাংতকি লায়ন্স ক্লাব অফ ইম্ফাল লায়ন্স ক্লাব অফ কাকসিং গ্রেটার পুনে সিন্ধুন লেমলায়ংব থরমাসি নুরক ব্যাপটিস চার্চ ইউ এন বি আই পাংতকরে ক্যাম ডায়াবেটিস লাইব খোপ আঙ মারি লাইনব আনাব জেনারেল মেডিসিন আয়ুষ মারি লাইনব লাইং চাথকি ক্যাম পুনে মিয় চাম কুন্থ্রা রোম লাইংকি ননেজ জেলা খপম সাব ডিভিজন মনু চানব গয়তং ভিলেজ সেখানব নমই কাপসিলামগি থংব জেলিয়াংরং ইউনিয়ন আসাম মণিপুর নাগালেন্ডন কানদব ফোদকি আসব থাকুন মোয়াইল ফাঙনবিনব ইউনিয়ন আসে মারি লাইনব অথরিটিস পুকি অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন এমসু মিশন লমজিং মখাদা সিভিল সার্ভিসেস পরীক্ষা থানিব মণিপুর মসা আনিরক সুবোয় মিয় আনি খানগতুন ইউপিএসসি কোচিং থানব এন্ট্রান্স টেস্ট ইন্টারভিউ পাংতকলগান হারি অ্যাপ্লিকেশন ফর্ম কাইসামপাট লাইসম ইউপিএফ কি অফিস হাঙ্গলব এমসু টেম্পোরারি হেড অফিস ফাঙ্গান হারি ডিউটিস অফ রিপোর্টিং অফেন্সেস আন্ডার দ পোক্সো এক্ট লিশনিতারানিথই হাবিহিরমদ লিগেল সেনসিটাইজেশন প্রোগ্রামি টেকনোপল জেলা আইমল কুলেনব কস্তুরব গান্ধী বালিকা বিদ্যালয় পাংতকরে জিলি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কুনিপান সুম কুমন থরম জিবাম ইমা মাইরাপাই বি আপন বলব জিম্পাল হল পাংতকরে থরম সরক ইয়াকিবাংলিং জিবাম জেলাদ সেমিটলন ফগেনহনব কয়া ফোদকি পাকি মরক্ত নতেন ব্রেক
6: ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯒꯤ ꯇ꯭ꯔꯥꯟꯁꯖꯦꯟꯗꯔꯁꯤꯡꯅ ꯊꯦꯡꯅꯔꯤꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯗꯕꯁꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯗꯤꯔꯦꯛꯇꯔꯦꯠ ꯑꯣꯐ ꯁꯣꯁꯤꯌꯦꯜ ꯋꯦꯜꯐꯤꯌꯔ ꯒꯚꯔꯟꯃꯦꯟꯠ ꯑꯣꯐ ꯃꯅꯤꯄꯨꯔꯅ ꯁꯤꯜ ꯂꯥꯡꯗꯨꯅ ꯈꯟꯅꯅꯕꯒꯤ ꯊꯧꯔꯝ ꯑꯃ ꯆꯠꯂꯤꯕ ꯊꯥ ꯑꯁꯤꯒꯤ ꯇꯥꯡ 30 ꯊꯥꯡꯖ ꯅꯨꯃꯤꯠꯀꯤ ꯑꯌꯨꯛꯀꯤ ꯄꯨꯡ 12 ꯇꯥꯕ ꯃꯇꯝꯗ ꯏꯝꯄꯔꯤꯌꯦꯜ ꯍꯣꯜ ꯀ꯭ꯂꯥꯁꯤꯛ ꯒ꯭ꯔꯥꯟꯗꯤ ꯆꯤꯃꯦꯔꯣꯡꯗ ꯄꯥꯡꯊꯣꯛꯆꯒꯗꯧꯔꯤ ꯈꯟꯅꯅꯕꯒꯤ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤꯗ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯩꯕꯤꯔꯤꯕ ꯇ꯭ꯔꯥꯟꯁꯖꯦꯟꯗꯔꯁꯤꯡꯒꯤ ꯌꯥꯏꯐꯅꯕꯒꯤꯗꯃꯛ ꯊꯕꯛ ꯇꯧꯕꯤꯔꯤꯕ ꯁ꯭ꯇꯦꯛ ꯍꯣꯜꯗꯔ ꯑꯦꯟ ꯖꯤ ꯑꯣꯁꯤꯡ ꯁꯤ ꯑꯦꯁ ꯑꯣ ꯑꯃꯗꯤ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕꯁꯤꯡ ꯌꯥꯎꯗꯨꯅ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯒꯤ ꯇ꯭ꯔꯥꯟꯁꯖꯦꯟꯗꯔꯁꯤꯡꯕꯨ ꯍꯦꯟꯅ ꯌꯥꯏꯐꯅꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯈꯟꯅꯅꯒꯗꯧꯔꯤ ꯃꯔꯝ ꯑꯗꯨꯅ ꯁꯔꯨꯛ ꯌꯥꯕꯤꯔꯤꯕꯁꯤꯡꯅ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯁꯣꯁꯤꯌꯦꯜ ꯋꯦꯜꯐꯤꯌꯔ ꯑꯣꯐꯤꯁꯥꯔꯁꯤꯡꯗ ꯃꯥꯡꯖꯧꯅꯅ ꯑꯀꯨꯞꯄ ꯃꯔꯣꯜ ꯄꯤꯁꯤꯟꯕꯤꯅꯕ ꯈꯪꯍꯜꯂꯛꯂꯤ ꯂꯣꯏꯅꯅ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯁꯣꯁꯤꯌꯦꯜ ꯋꯦꯜꯐꯤꯌꯔ ꯑꯣꯐꯤꯁꯥꯔꯁꯤꯡꯅꯁꯨ ꯈꯟꯅꯅꯕ ꯑꯁꯤꯗ ꯁꯣꯏꯗꯅ ꯁꯔꯨꯛ ꯌꯥꯅꯕ ꯑꯃꯗꯤ ꯇ꯭ꯔꯥꯟꯁꯖꯦꯟꯗꯔꯁꯤꯡꯒꯤ ꯌꯥꯏꯐꯅꯕ ꯈꯣꯡꯊꯥꯡꯁꯤꯡ ꯂꯧꯈꯠꯃꯤꯟꯅꯁꯤ ꯍꯥꯏꯅ ꯗꯤꯔꯦꯛꯇꯔ ꯁꯣꯁꯤꯌꯦꯜ ꯋꯦꯜꯐꯤꯌꯔ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁꯦꯈ ꯑꯕꯗꯨꯜ ꯍꯀꯤꯝꯅ ꯊꯣꯔꯛꯄ ꯆꯦꯔꯣꯜ ꯑꯃꯅ ꯐꯣꯡꯗꯣꯔꯛꯂꯤ
0: ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯄꯥꯎ ꯇꯥꯕꯤꯔꯤ ꯄꯨꯂꯤꯁ ꯐꯣꯔꯁꯁꯤꯡꯅ ꯃꯤꯌꯥꯝꯒ ꯍꯦꯟꯅ ꯅꯛꯁꯤꯟꯅꯅ ꯊꯕꯛ ꯇꯧꯅꯅꯕ ꯔꯥꯁꯇ꯭ꯔꯄꯇꯤ ꯗ꯭ꯔꯣꯄꯗꯤ ꯃꯨꯔꯃꯨꯅ ꯍꯥꯏꯔꯤ ꯁꯤꯛꯀꯤꯝꯒꯤ ꯒꯦꯡꯇꯣꯛꯇ ꯂꯩꯕ ꯄꯜꯖꯣꯔ ꯁ꯭ꯇꯦꯗꯤꯌꯝꯗ ꯉꯁꯤ ꯄꯥꯡꯊꯣꯛꯄ ꯁꯤꯛꯀꯤꯝ ꯄꯨꯂꯤꯁꯇ ꯂꯦꯝꯖꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯔꯕ ꯄ꯭ꯔꯁꯤꯗꯦꯟꯁ ꯄꯨꯂꯤꯁ ꯀꯂꯔ ꯈꯨꯠꯁꯤꯟꯅꯕꯒꯤ ꯊꯧꯔꯝꯗ ꯔꯥꯁꯇ꯭ꯔꯄꯇꯤꯅ ꯍꯥꯏ ꯂꯥꯏꯔꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡ ꯑꯉꯥꯡ ꯑꯃꯁꯨꯡ ꯅꯨꯄꯤꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯋꯥꯊꯣꯛꯁꯤꯡ ꯊꯤꯖꯤꯟꯕꯗ ꯄꯨꯂꯤꯁꯅ ꯍꯦꯟꯅ ꯊꯋꯥꯏ ꯌꯥꯎꯕ ꯍꯣꯠꯅꯒꯗꯕꯅꯤ ꯃꯁꯤꯒꯤ ꯃꯊꯛꯇ ꯁꯥꯏꯕꯔ ꯀ꯭ꯔꯥꯏꯝ ꯑꯣꯟꯂꯥꯏꯟ ꯐ꯭ꯔꯥꯎꯠ ꯑꯃꯁꯨꯡ ꯁꯦꯡꯗꯕ ꯄꯥꯎꯁꯤꯡ ꯌꯨꯝꯐꯝ ꯑꯣꯏꯕ ꯋꯥꯊꯣꯛ ꯀꯌꯥ ꯅꯤꯡꯊꯤꯅ ꯂꯣꯏꯁꯤꯟꯕ ꯉꯝꯅꯅꯕ ꯍꯣꯠꯅꯒꯗꯕꯅꯤ ꯍꯧꯖꯤꯛ ꯁꯥꯟꯅꯕꯒꯤ ꯄꯥꯎ ꯅꯥꯎꯔꯦꯝ ꯕꯤꯛꯇꯔꯗꯒꯤ
7: ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯃꯤꯛꯁ ꯃꯥꯔꯁꯦꯜ ꯑꯥꯔꯠ ꯁꯥꯟꯅꯔꯣꯏ ꯆꯨꯡꯔꯦꯡ ꯀꯣꯔꯦꯟ ꯔꯣꯠ ꯇꯨ ꯌꯨ ꯑꯦꯐ ꯁꯤ ꯁꯤꯖꯟ 5ꯒꯤ ꯀ꯭ꯋꯥꯇꯔ ꯐꯥꯏꯅꯦꯜ ꯕꯥꯎꯠꯇ ꯃꯥꯏ ꯄꯥꯛꯈ꯭ꯔꯦ ꯃꯍꯥꯛꯅ ꯃꯍꯥꯛꯀꯤ ꯂꯝꯕꯥ ꯖꯄꯥꯟꯒꯤ ꯔꯤꯌꯨꯍꯨ ꯃꯤꯌꯥꯒꯨꯏꯆꯤꯕꯨ ꯑꯅꯤꯁꯨꯕ ꯔꯥꯎꯟꯗ ꯁꯃꯤꯁꯟꯗ ꯃꯥꯏꯊꯤꯕ ꯄꯤꯈꯤ ꯃꯁꯤꯒ ꯂꯣꯏꯅꯅ ꯃꯍꯥꯛ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ ꯑꯁꯤꯒꯤ ꯁꯦꯃꯤ ꯐꯥꯏꯅꯦꯜ ꯆꯪꯈ꯭ꯔꯦ ꯃꯍꯥꯛꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯂꯛꯄ ꯑꯁꯤꯗ ꯀꯣꯔꯦꯟ ꯀꯣꯏꯔꯦꯡ ꯌꯨꯠ ꯑꯣꯔꯒꯅꯥꯏꯖꯦꯁꯟ ꯃꯅꯤꯄꯨꯔꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯐꯣꯡꯗꯣꯔꯛꯂꯤ 26ꯁꯨꯕ ꯑꯔꯥꯝꯕꯝ ꯁꯣꯃꯣꯔꯦꯟꯗ꯭ꯔꯣ ꯅꯤꯡꯁꯤꯡ ꯀꯨꯃꯣꯟ ꯂꯤꯛ ꯀꯝ ꯅꯣꯛ ꯑꯥꯎꯠ ꯑꯣꯄꯟ ꯀꯦꯟꯗ꯭ꯔ ꯋꯥꯏꯁ ꯀꯥꯡ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ 2026ꯀꯤ ꯉꯁꯤ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯃꯦꯠꯁꯇ ꯑꯦꯜ ꯑꯦꯁ ꯀꯦ ꯑꯦ ꯋꯥꯡꯒꯣꯏ ꯀꯥꯡꯈꯨꯠꯅ ꯋꯥꯂꯤꯗꯥ ꯋꯥꯕꯒꯥꯏ ꯀꯥꯡꯈꯨꯠꯄꯨ ꯄꯥꯟꯖꯜ 19-35 ꯊꯣꯏꯈ꯭ꯔꯦ 4ꯁꯨꯕ ꯃꯥꯏꯄꯥꯛꯄꯤ ꯃꯦꯃꯣꯔꯤꯌꯦꯜ ꯇ꯭ꯔꯣꯐꯤ 2026 ꯁ꯭ꯇꯦꯠ ꯂꯦꯕꯦꯜ ꯃꯦꯟꯁ ꯑꯣꯄꯟ ꯐꯨꯠꯕꯣꯜ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ ꯉꯁꯤꯗꯒꯤ ꯍꯩꯔꯣꯛ ꯄꯥꯔꯠ 2 ꯂꯤꯇꯥꯟ ꯃꯈꯣꯡꯗ ꯂꯩꯕ ꯁꯤꯇꯤ ꯀ꯭ꯂꯕꯀꯤ ꯄ꯭ꯂꯦꯒ꯭ꯔꯥꯎꯟꯗ ꯍꯧꯗꯣꯛꯈ꯭ꯔꯦ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ ꯑꯁꯤꯗ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯇꯤꯝ 32ꯅ ꯒ꯭ꯔꯨꯞ 9 ꯊꯣꯛꯅ ꯈꯥꯏꯗꯣꯛꯇꯨꯅ ꯁꯥꯟꯅꯒꯅꯤ ꯉꯁꯤ ꯍꯧꯗꯣꯛꯄꯒꯤ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯃꯦꯠꯁꯇ ꯁꯅꯥ ꯑꯦꯐ ꯁꯤ ꯊꯧꯕꯥꯜ ꯑꯃꯁꯨꯡ ꯊꯣꯡꯖꯨ ꯑꯦꯐ ꯁꯤ ꯄꯥꯟꯖꯜ 2-2 ꯆꯟꯅꯗꯨꯅ ꯗ꯭ꯔꯣ ꯆꯠꯈꯤ 3ꯁꯨꯕ ꯈꯣꯡꯗ꯭ꯔꯥꯝ ꯑꯣꯡꯕꯤ ꯍꯤꯖꯝ ꯃꯦꯃ ꯗꯦꯕꯤ ꯃꯦꯃꯣꯔꯤꯌꯦꯜ ꯇꯤ 20 ꯃꯅꯤꯄꯨꯔ ꯚꯦꯇꯔꯟ ꯀ꯭ꯔꯤꯀꯦꯠ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ 2026ꯀꯤ ꯉꯁꯤ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯃꯦꯠꯁꯇ ꯕꯤ ꯑꯦꯁ ꯑꯦ ꯕ꯭ꯔꯍꯃꯄꯨꯔꯅ ꯑꯦꯜ ꯁꯤ ꯁꯤ ꯁꯤ ꯂꯤꯂꯣꯡ ꯆꯖꯤꯡꯕꯨ ꯋꯤꯀꯦꯠ 9 ꯊꯣꯏꯈ꯭ꯔꯦ ꯀꯤꯔꯟ
0: ꯑꯔꯣꯏꯕꯗ ꯑꯃꯔ ꯑꯣꯏꯕ ꯄꯥꯎ ꯑꯃꯨꯍꯟꯅ ꯃꯨꯈ꯭ꯌ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯌꯨꯝꯅꯥꯝ ꯈꯦꯝꯆꯥꯟꯅ ꯍꯥꯏꯔꯤ ꯅꯥꯒꯥ ꯃꯤꯁꯝ ꯇꯔꯨꯛ ꯅꯝꯗꯨꯅ ꯐꯥꯈꯤꯕꯗ ꯁꯦꯟꯅꯕꯅꯤ ꯍꯥꯏꯅ ꯆꯤꯡꯅꯕ ꯃꯤꯑꯣꯏ ꯃꯔꯤ ꯐꯥꯔꯦ ꯐꯥꯖꯤꯟꯈꯤꯕ ꯃꯤꯑꯣꯏ ꯇꯔꯨꯛ ꯐꯪꯅꯅꯕ ꯁꯦꯀ꯭ꯌꯨꯔꯤꯇꯤ ꯐꯣꯔꯁꯅ ꯊꯤꯕꯝꯕꯒꯤ ꯊꯕꯛ ꯆꯠꯊꯔꯤ 13ꯁꯨꯕ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁ꯭ꯇꯦꯠ ꯐꯤꯂꯝ ꯑꯦꯋꯥꯔꯗ 2024 ꯉꯁꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁ꯭ꯇꯦꯠ ꯐꯤꯂꯝ ꯗꯦꯕꯂꯞꯃꯦꯟ ꯁꯣꯁꯥꯏꯇꯤꯒꯤ ꯑꯣꯗꯤꯇꯣꯔꯤꯌꯝꯗ ꯌꯥꯟꯊꯣꯛꯈ꯭ꯔꯦ ꯔꯥꯖ꯭ꯌꯄꯥꯜ ꯑꯖ꯯� ꯀꯨꯃꯥꯔ ꯚꯂꯥꯅ ꯍꯥꯏꯔꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯁꯤꯅꯦꯃꯥꯅ ꯔꯥꯖ꯭ꯌ ꯑꯁꯤꯒꯤ ꯀꯂꯥ ꯁꯪꯁꯀ꯭ꯔꯤꯇꯤ ꯑꯃꯁꯨꯡ ꯆꯠꯅ ꯂꯣꯟꯆꯠꯁꯤꯡ ꯉꯥꯛꯇꯨꯅ ꯊꯝꯕꯗ ꯆꯥꯎꯔꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯔꯤ ꯏꯁꯂꯥꯝ ꯂꯥꯏꯅꯤꯡ ꯆꯠꯄꯁꯤꯡꯒꯤ ꯀꯠꯊꯣꯛꯄꯒꯤ ꯀꯨꯝꯍꯩ ꯏꯗꯨꯜ ꯖꯨꯍꯥ ꯉꯁꯤ ꯍꯔꯥꯎ ꯇꯌꯥꯝꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯅꯔꯤ ꯑꯃꯁꯨꯡ ꯄꯨꯂꯤꯁ ꯐꯣꯔꯁꯁꯤꯡꯅ ꯃꯤꯌꯥꯝꯒ ꯍꯦꯟꯅ ꯅꯛꯁꯤꯟꯅꯅ ꯊꯕꯛ ꯇꯧꯅꯅꯕ ꯔꯥꯁꯇ꯭ꯔꯄꯇꯤ ꯗ꯭ꯔꯣꯄꯗꯤ ꯃꯨꯔꯃꯨꯅ ꯍꯥꯏꯔꯤ ꯄꯥꯎ ꯂꯣꯏꯖꯔꯦ